0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় সমস্ত রকমের কারচুপিরোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিলে আলোচনায় অংশগ্রহণের জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সংঘর্ষ বিরতির সম্ভাবনা বৃদ্ধি করে আমেরিকা ও ইরান টানা দুদিন একে অপরের উপর হামলা বন্ধ রেখেছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারত তুলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় উত্থাপন করবেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। নতুন এই খসড়া বিলে দোষীদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানারও সংস্থান রাখা হয়েছে। দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা জানিয়েছেন।
1: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: टास्क फोर्स

0: অন্য সদস্যরা হলেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এ সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইপির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মিনা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে দেশের যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকশিত ভারত ভিলেজ কর্মসূচির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, উন্নত গ্রাম বিকশিত ভারত গঠনের ভিত্তি।
1: বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কি এ যাত্রা সবকো জোড়নে আর সবসে জোড়নে কা হি এক সশক্ত মাধ্যম হ্যায় আর আব আপ সবি কি জিম্মেদারি আর ভি অধিক বড় গই হ্যায় আপকি এ যাত্রা ইউনিটি থ্রু পার্টিসিপেশন কি যাত্রা হ্যায় ভারত কা যুবা জিতনা জাদা ভারত কে সীমাবর্তী গাঁও কো জানেগা উতনা হি ও ভারত কো সরলতা সে জানেগা ও ভারত কে কোনে কোনে কে সাথ সরলতা সে জুড়েগা আর ইয়ে প্রয়াস নই মজবুতি কা কারণ বনেঙ্গে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল জওয়ান, আধিকারিক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সিআরপিএফ অসংখ্য মাইলফলক স্থাপন করেছে। নকশালবাদ দমন হোক কিংবা ভারতের শান্তি রক্ষায় আধাসামরিক বাহিনী সর্বদা অদম্য সাহসিকতার সঙ্গে দেশের প্রত্যাশা পূরণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত। 2015 সালে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে আছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার চাঁদবালি এবং পশ্চিমবঙ্গের ক্যানিং এর মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়েও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন ও দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যামবালা, মালতী বর্মা, লতা সোধী, সান্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তত্ত্ব আমেরিকা খারিজ করেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরানও এই অঞ্চল আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরান কোনো হামলা চালায়নি। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলায় উপযুক্ত জবাব তারা দেবেন বলে ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো আক্রমণেরই উপযুক্ত জবাব পাবে ইউক্রেন। ইরানের বিদেশমন্ত্রী সাইয়দ আব্বাস আরাঘাচি ক্যাসপিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন। ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লক্ষ মানুষকে

0: নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা দ্রুত ছড়িয়ে পড়ায় দাবানল নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেরিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশ স্পেনে 75,000-এর বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ আভিলার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এবার কমনওয়েলথ গেমসের খবর। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018-2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর নিষ্ঠা, অদম্য মনোবল এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এই জয়কে ভারতের ভারোত্তোলন ইতিহাসে আরও একটি গৌরবজ্বল অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রূপ্য পদক পেয়েছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপো জিতেছেন। 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপো পান। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4-এ, এর মধ্যে 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় সমস্ত ধরনের কারচুপি রোধে আজ লোকসভায় পেশ হচ্ছে সংশোধনী বিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরীক্ষা সংক্রান্ত সংশোধনী বিল আলোচনায় অংশ নেওয়ার জন্য সব সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যুব সমাজকে আরও নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানিয়েছেন। অতিগভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: प्रधानमन्त्री नरेन्द्र मोदीले परीक्षा सुधारको लागि एक उच्च स्तरीय कार्यदल गठन गर्ने घोषणा गर्नुभएको छ, जसको नेतृत्व प्रख्यात टेक्नोक्रेट नन्दन निलेकनीले गर्नुहुनेछ। एक भिडियो सन्देशमा उहाँले भन्नुभयो कि कार्यदलले परीक्षा सुधारमा ध्यान केन्द्रित गर्ने र यसको प्रतिवेदनका आधारमा आगामी परीक्षाको विश्वसनीयता सुनिश्चित गर्न यथाशीघ्र कदम चाल्नेछ। उहाँले देशको परीक्षा प्रणाली विश्वसनीय, पारदर्शी र प्रविधिको अधिकतम प्रयोग हुनुपर्ने बताउनुभएको छ। संसदीय कार्य मन्त्री किरेन रिजिजूले सबै सांसदहरूलाई परीक्षा संशोधन विधेयक चर्चामा भाग लिन अपील गर्नुभएको छ। श्री रिजिजूले सोशल मीडिया पोस्टमा भन्नुभयो कि युवा पीढ़ीको आवाज सुन्न र विद्यार्थीहरूको भविष्यको लागि प्रधानमन्त्री नरेन्द्र मोदीद्वारा लिएका ऐतिहासिक निर्णयहरूलाई ध्यानमा राख्दै श्री रिजिजूले सबै सांसदहरूलाई आजको चर्चामा भाग लिने अपील गर्नुभएको छ। यस विधेयकमा पेपर लीकको कुनै पनि घटनालाई सम्बोधन गर्न कड़ा दण्डात् व्यवस्था गरिएको छ। लोकसभाको कार्यसूची अनुसार केन्द्रीय मन्त्री जितेन्द्र सिंहले सदनमा विधेयक पेश गर्नुहुनेछ। विधेयकमा 7 महत्वपूर्ण संशोधन सामेल रहेको छ। यसको उद्देश्य प्रबन्धन सम्बन्धी त्रुटिहरूलाई टाढो राख्न, समर्पित न्यायिक तन्त्र स्थापित गर्न र आपराधिक मुद्दाहरूमा गति ल्याउनु हो। सरकारले आज लोकसभामा सार्वजनिक परीक्षा अनुसूचित साधनको रोकथाम संशोधन विधेयक 2026 पेश गर्नेछ। सार्वजनिक परीक्षा अनुसूचित साधन निर्णायक अर्थात यसमा निवारण ऐन 2024 संशोधन गर्न यो विधेयक ल्याउन ल्याएको हो। यसलाई केन्द्रीय मन्त्री डाक्टर जितेन्द्र सिंहले प्रस्तुत गर्नुहुनेछ। शुक्रबार केन्द्रीय क्याबिनेटले फास्ट ट्र्याक अदालतहरू गठन गर्न र परीक्षामा पेपर लिक र अनुसूचित साधनहरूको प्रयोगमा कड़ा सजाय सुनिश्चित गर्न मस्यौदा विधेयकलाई अनुमोदन गरेको थियो। गोर्खाल्यान्ड आन्दोलनमा शहीद भएका शहीदहरूलाई श्रद्धाञ्जली अर्पण गर्नलाई पहाड़भरि आज शहीद दिवस पालन गरिँदैछ। दार्जीलिङ, खरसाङ, कालेबुङ, मिरिक लगायत विभिन्न स्थानहरूमा शहीद दिवस पालन गर्दै शहीदहरूलाई श्रद्धाञ्जली अर्पण गरिने कार्यक्रम भइरहेको छ।

0: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি। উত্তরবঙ্গে চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই নিয়ে আমরা আলোচনা শুনব। আমাদের স্টুডিওতে উপস্থিত ক্ষুদ্র চা বাগান চা শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র চা বাগানের মালিক নিতাই মজুমদার, শ্রী বাসুদেব পাল এবং সুশীল চন্দ্র দাস। চা পাতা তোলার সময় তো প্রথম চা বোধ হয়
1: মার্চ থেকে প্রথম প্লাকিং, প্রথম কোয়ালিটিটা ভালো কোয়ালিটি, উৎকৃষ্ট কোয়ালিটি এটা হয় এবং পাতাটা খুব সফটনেসও থাকে, পাতার কোয়ালিটি ভালোই থাকে, ভালো থাকে।
0: তো বছরে কটা আপনারা কবার আপনারা পাতা তোলেন?
1: কবার তুলি মানে কি, এটা এভাবে হয় না,
0: এটা কি সিস্টেমে হয়?
1: রাউন্ড হিসাবে হয়,
0: রাউন্ড হিসাবে
1: 24টা বইটা রাউন্ড হিসাবে হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, যত ভালো কোয়ালিটি তত ভালো আপনাদের চায়ের দাম, চা পাতার দাম পাচ্ছে, তাই তো?
1: কোয়ালিটি
0: প্রথম কটা রাউন্ডে এটা পাওয়া যায়?
1: একটা রাউন্ড প্লাকিং করার 7 থেকে 9 দিন, ম্যাক্সিমাম 10 দিন, এর মধ্যে একটা রাউন্ড, এইভাবে রাউন্ড সৃষ্টি হয়।
2: আমি বলি যেরকম চায়ের রাউন্ড নিয়ে যেটা বলছেন, যেটা আমরা অটম ফ্লাস থেকে এসছি এখন। অটম মানে হচ্ছে আমাদের শেষ, অটম ফ্লাস মানে পাতাটা অটমে, মানে নভেম্বর মাসে যে পাতাটা হয় আর কি, সেখান থেকে অটম, অটম হ্যাঁ শেষ পাতা। কোয়ালিটি যেটা বলছেন আর কি, যে চায়ের কোয়ালিটিটা কি করে পড়ে যাচ্ছে, কেন পড়ছে আপনার বক্তব্য? এই চা চাষটা এমনভাবে ব্যাপকভাবে হয়ে গেছে না, তাতে কি হয়েছে, সরকারিভাবে এর উপরে কোনো বাইন্ডিংস নেই। আমরা যেটা চিন্তা করি, এই চা যে চাষ হচ্ছে বা বড় বাগান ছোট বাগান যাই আছে, এটা কার, সেন্ট্রাল গভর্নমেন্টের না স্টেট গভর্নমেন্টের, এর কে দেখবে? এই যে কিছু একদম ক্ষুদ্র চা চাষি, ধান পাট প্যাডিতে যারা ছিল, কৃষি থেকে যারা চা এসছে, একটা অনভিজ্ঞতা ব্যাপার আছেই, এবং অধিক ফলন, অধিক ফলন হলে অধিক আমার প্রফিট লাভ। তো এরা কি করছে, এরা নিজেদের জমিতে নিজেরা কাজ করছে অনেক সময়। আগের যে চা চাষের যে পদ্ধতি, সাইন্টিফিক্যালি যে চা চাষ করা যায় কিভাবে করতে হবে, সেই পদ্ধতির মধ্যে কিন্তু নেই এখন। তখন ওয়ার্কারের একটা খুব সুবিধা ছিল, এখন কিন্তু ওয়ার্কার নেই। আপনি পরিযায়ী শ্রমিকের কথাটা দেখুন, আপনি 2-4-5 বছরের মধ্যে এই পরিযায়ী শ্রমিকের কথাটা এসে, আগে কিন্তু পরিযায়ী শ্রমিক আমরা কোনোদিনও শুনি নাই। তো এই যে পরিযায়ী শ্রমিকের জন্য আজকে সবাই বাইরে চলে যাচ্ছে, বাইরে যাওয়াতে কি হচ্ছে, এখানে শ্রমিকের সমস্যা একটা বড় আকার ধারণ করেছে, যার ফলে কি হচ্ছে, এখানে মেকানাইজড ব্যাপারটা চলে এসছে, মেশিন প্লাক। এই যে মেশিন প্লাকিং করতে গিয়ে চায়ের কোয়ালিটিটা, চায়ের একটা গুণগত মানটা নষ্ট হয়ে যাচ্ছে।
0: এটা কিন্তু একটা ভালো দিক, এই যে মেশিনে চা পাতা তোলা হচ্ছে, কাটা হচ্ছে,
2: পূর্ণিমার রাতে ওই মহিলা দিয়ে, মহিলা ওয়ার্কার দিয়ে তারা প্লাক করছে, করে সেই চা প্রচুর দামে বিক্রি হচ্ছে, সেই চা আপনি দেখবেন পেপারে। হ্যাঁ অফকোর্স কোয়ালিটি একদম ভালো, জোসনা রাতে রাতে প্লাকিং হচ্ছে, লাইট জ্বালিয়ে সেখানে রাত্রে প্লাকিং হচ্ছে।
3: এখানে একটা কথা বলি, এই যে দিতে বললেন, অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে যে কোনো কৃষি নির্ভরশীল, চাও ঠিক তদ্রূপ তাই। যেরকম এই যে পূর্ণিমার রাত, অ্যাকচুয়ালি অমাবস্যা পূর্ণিমার উপরেও কিন্তু এই এই কোয়ালিটি ডিপেন্ড করে। পূর্ণিমা যখন থাকবে সেই সময় যদি চা হয়, তার স্বাদ বা তার গন্ধ সম্পূর্ণ আলাদা।
1: প্ল্যাকিং করছে রাত্রে হচ্ছে, সেটা 3:30-4 এই সময়, কুয়াশাও পড়ছে, একটা শীত শীত ভাব, সেটা পরিবেশ মানে এটি প্রকৃতি, অরিজিনাল প্রকৃতি সেটা হচ্ছে।
0: নিতাইবাবু এবং বাসুদা এবং সুশীলদাকে বলছি, আপনারা যেহেতু একটা অ্যাসোসিয়েশন চালান, প্রচুর মেম্বার আপনাদের রয়েছে, ভবিষ্যৎ ভাবনাটা মানে কিভাবে চায়ের গুণগত মানটাকে আরো ডেভেলপ করা যায়?
2: দেখুন যেটা আপনি একটু আগেই বললেন যে অ্যাসোসিয়েশনের কথা, আমাদের নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন 1994-এর অ্যাসোসিয়েশন। আমাদের অ্যাসোসিয়েশনের যদি অ্যাকচুয়াল মেম্বার বলতে হয় তাহলে আমাদের ওই 1500-1600 মেম্বার আমাদের, দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির কিছু অংশ এবং কালিম্পং এর কিছু আছে। সব জায়গায় যে আমাদের যে গ্রোয়ার্স মেম্বার যারা আছে, তাদের তো প্রতিনিধি থাকে এরিয়া ওয়াইজ, সেই প্রতিনিধিদের নিয়ে কিন্তু আমাদের একটা মান্থলি মিটিং হয়। সেই

0: মিটিং এ চায়ের গুণগত মান বজায় রাখার জন্য যে যে লিটারেচার টিআরএ থেকে বলুন বা টি বোর্ড থেকে নানান সময় নানানভাবে যেগুলো আমাদেরকে সরবরাহ করা হয়, আমরা সেই প্রতিনিধিদের মাধ্যমে সেই ছোট চা চাষিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ভাবনাটা হচ্ছে এই যে বললাম, এই যে রাসায়নিক সারের যে প্রয়োগটা বা এই যে কীট পতঙ্গ মারার জন্য পেস্ট কন্ট্রোলটা করতে পারছে না, আমরা যখন চা বাগানে চা চাষ করতে আসি তখন 13-14 কোম্পানির এই পেস্টিসাইডস গুলো ছিল। এখন আপনি কেন, আমার মনে হয় কোনো পেস্টিসাইডস কোম্পানি বলতে পারবে না কতগুলো কোম্পানি আছে। রেগুলার একটা করে নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে, তাদের প্রোডাক্ট অনায়াসে কিন্তু একদম গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছে। তার প্রোডাক্টে যে কি আছে গুণাগুণ, তার প্রোডাক্ট অ্যাকচুয়াল সেই মানে পেস্ট কন্ট্রোল করবে কি করবে না, গ্রামের যে কৃষক বেশিরভাগই অশিক্ষিত কৃষক, তারা জ্ঞান নেই তাদের, তাদেরকে গিয়ে ওই কোম্পানির লোক বা ওই দোকানদার যা বুঝাচ্ছে সেটাই তারা স্প্রে করছে, এটাতে ক্ষতি হচ্ছে। আমাদের বক্তব্য যেটা আর কি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে যেটা বলি চা চাষের উন্নয়নের জন্য, প্রথমেই দরকার যেটা এই যে কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড যেটা আছে সেইটাকে কন্ট্রোল করা, এইটাকে যতটা কমিয়ে নিয়ে আসা, এবং জৈব সার বা জৈব পদ্ধতিতে যে বায়ো প্রোডাক্টগুলো যেগুলো এসছে মার্কেটে সেগুলো আমরা যতটা চেষ্টা করব, আমাদের এখানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, টি বোর্ড আছে, টিআরএ আছে, এনাদের সহযোগিতায় যদি এই জিনিসগুলোকে যদি কন্ট্রোল করা যায়, এই কেমিক্যাল ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইডস, এই জিনিসগুলোকে পুরোপুরিভাবে পরীক্ষা না করে এগুলোকে মার্কেটে আসতে দেওয়া যায় না, হবে না। এই এই ইউজগুলো যদি আমরা যদি কন্ট্রোল নিজেদের মধ্যে করতে পারি, তাহলে চায়ের উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ সামনে দেখা যেতে পারে।
1: এখানে একটা কথা আমি বলি, দেববাবু যেটা বললেন কথা ঠিক, তবে আমাদের এখানে চা চাষকে আগামী দিনে যদি ভালো কিছু করতে হয় তার পরিকাঠামো নেই, আমাদের স্ট্রাকচার নেই, মাটি পরীক্ষা করে কি আছে না আছে কি লাগবে
2: কি ডেফিসিট
1: কৃষক জানবে কোথেকে, এই একটা। তারপরে কি হয়, কাঁচা পাতায় যে তোলা হয় তারও পরীক্ষা করা যায়, অ্যাকচুয়ালি পাতার সেল কীরকম আছে, তার স্ট্রাকচার কি আছে, সে কি নিতে পারবে, তো এগুলো আমরা কোথায় করব।

0: এবার এই অনুখাদ্য কৃষক দেবে কি করে, জানবেই না সে বা জানতে পারছে না, তাহলে তার উপায় কি আছে?
1: মাটি পরীক্ষা এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, মাটিটা হলো মেইন। আপনার মেডিসিন দরকার হবে না, যদি মাটি যদি ঠিক থাকে, মাটির যদি গুণাগুণ

0: ষষ্ঠ দামের, চমৎকার চমৎকার কাজ হয়ে যেত। এখন অনেক হাই কোয়ালিটির অনেক ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করলে কাজ হচ্ছে। মাটিটা যদি আমাদের ঠিক থাকে আমাদের কিন্তু
1: সবচেয়ে বড় ওই ব্যাপারে একটু ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে সরকার মানে আমাদের যে চাগুলো

0: কৃষিজাত অন্য যা কিছু উৎপাদনের সব কিছুর ভেতরে রোগ পোকা আছে, প্রায় সিমিলারই। এবার কি হচ্ছে, প্রত্যেকটা প্রকার ধরন থাকে, যেরকম মাইটস একটা গ্রুপ থাকে,
1: সময় ছিল
0: না মাইটস একটা গ্রুপ, সেই গ্রুপটা এক একটা তাপমাত্রা এক একটা সময়ের উপর নির্ভর করে। তাতে যেরকম কেউ লাল পোকা বলে বা রেড স্পাইডার বলে, রেড স্পাইডারের মধ্যে অনেকগুলো ধরন আছে। এই জন্যে ওষুধের মধ্যে যেরকম ভাগ করা আছে, ইনসেক্টিসাইড অ্যাকারিসাইড। তো এইবার তারপরে আর থাকলো হচ্ছে সাকিং পেস্ট। সাকিং পেস্টের মধ্যে যেরকম আপনার মশা বলি, থ্রিপস কেউ বলে, এটা থাকলো। তারপরে চলে আসলো হচ্ছে আপনার ক্যাটারপিলার গ্রুপে, সেখানে হচ্ছে লুপারের বিভিন্ন রকম প্রজাতি, এগুলো থাকে। এইটা মেইনলি ডিপেন্ড করে কিরকম হাওয়া চলছে, হাওয়ার প্রতিকত তার সাথে তাপমাত্রা।
2: আমি বলি, এই চায়ে বর্তমানে কীটনাশক ব্যবহার করার পরে কীটপতঙ্গ কিন্তু ওরা কিন্তু পরিবর্তন করিতে পারে, ওদের জীবন সংগ্রাম, ওদের একটা লাইফ সাইকেল আছে, জীবন সংগ্রাম, কিভাবে আমি বাঁচব, এখানে যদি এটা কিছু একটা ডিস্টার্ব হয় আমি কোথায় গিয়ে আমি আশ্রয় নেব, ঠিক ওই ধরনের কিন্তু ওরা একটা পরিবর্তন ওরা করে আনে লাইফ।
3: লুপার যেটা আপনি বলছেন, লুপার ক্যাটারপিলার টি ইন্ডাস্ট্রিতে এখন একটা আতঙ্ক আতঙ্ক হয়ে গেছে, আপনি যেখানেই যাবেন সেখানেই শুনতে পাবেন লুপার ক্যাটারপিলার। প্রজাপতি থেকে আরম্ভ করে তার ডিম, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে এটা, এটার থেকে এটা, এইভাবে সাতবার ও পরিবর্তন হচ্ছে, ও কিন্তু মরছে না। এটাকে এটাকে মারার জন্য একমাত্র কেমিক্যাল ছাড়া কোনোভাবেই এটা মরছে না, মরছে না, এটা শেষ হচ্ছে না। মানুষের যেরকম একটা লাইফ সাইকেল আছে যে একটা মানুষ 80 বছর বয়স অ্যাভারেজ আমরা 80 ইয়ার্স বা 85 ইয়ার্সে দেহ রাখি, মারা যাই, এই পোকা কিন্তু এটার সাইকেলটা কীরকম, একটা প্রজাপতি এ হয়তো দেখা গেল 1 মাস থাকবে, উড়ে বেড়াচ্ছে, তারপরে গাছের নানান জায়গাতে ও ডিম পারছে, সেই ডিম থেকে লার্ভা হচ্ছে, লার্ভা থেকে কীট হচ্ছে, এইভাবে 7 খানা সাইকেল হচ্ছে। যার ফলে 7 খানাকে মারতে গেলে যে কেমিক্যাল দরকার, এইটা কিন্তু চায়ে একটা ত্রাস, আতঙ্ক, বিশাল ক্ষতি। আপনি দেখবেন রাস্তা দিয়ে গেলে দেখবেন চা বাগানে দেখবেন ঝাড়ুর কাঠি তৈরি হয়ে গেছে, পাতা নেই গাছে, তার তার মানে আপনাকে বুঝতে হবে যে ওখানে ওই ক্যাটারপিলারের অত্যাচারটা ছিল, ওটাকে কন্ট্রোল করা
0: হয়তো সবাই
3: কন্ট্রোল করা দুর্বিষহ।
0: ওই যে তুত চাষ, তুত চাষের পাশ দিয়ে যখন যাওয়া গেলে দেখবেন পাতা শব্দ হয় খাওয়ার, আমাদের চায়েও ঠিক এই পোকা যখন থাকে না, কান পাতলে বোঝা যায় ও পাতা খাচ্ছে,
3: এটা বিকেলে সন্ধ্যার আগে বোঝা যায় খস খস খস খস একটা আওয়াজ করে।
1: নিতাইবাবু এবং বাসুদা এবং সুশীলের কাছে একটা জিনিস জানতে চাইবো যে অনেক বেকার যুবক বা যুবক এবং এখন অনেক যুবতীও কিন্তু এই চা শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে, এই যে তারা উৎসাহ পাচ্ছে বা উৎসাহিত হচ্ছে, নিশ্চয়ই ভালো লাগার বিষয় থেকে হচ্ছে।
3: আমাদের এই চা চাষে কিছু সংস্থা তৈরি হয়েছে, তারা কিছু ছেলে মেয়েকে তৈরি করছে এই চা চাষের সায়েন্টিফিক্যালি জিনিসগুলো তাদের শিখিয়ে দিয়ে ট্রেনিং দিয়ে, এবং আপনি জানেন
1: ভালো দিক
3: অফকোর্স ভালো দিক, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও একটা কোর্স পড়ানো হচ্ছে টি এর উপরে, এবং প্রাইভেট সংস্থা কিছু আছে তারাও করছে, শিব মন্দিরেও তাদের আছে অফিস টফিস, সেখান থেকে যারা পাশ করে বের হচ্ছে তারা ইন্টার্ন করার জন্য নানান বাগান টাগানে যাচ্ছে, তারপরে ওখান থেকে ইন্টার্ন কমপ্লিট হলে তারা চাকরি পেয়ে যাচ্ছে, বড় বাগানেও পাচ্ছে ছোট। হ্যাঁ, অনেকেই করছে, আমাদের যে ক্ষুদ্র চা চাষি যাদের বলি, তাদের ঘরের ছেলে এবং মেয়ে তারাও এইটাকে পরিষ্কারভাবে জানার জন্য এবং উন্নত মানের চা চাষ করার জন্য তারাও কিন্তু সেই সব জায়গায় পড়াশোনা করছে, এবং পড়াশোনা করে সে নিজের জায়গায় গিয়ে এটাকে অ্যাপ্লাই করছে আরও উন্নত চা চাষের জন্য। এবং আমাদের যে টিআরএ যেটা বললাম সংস্থা, সেখানে টি বোর্ডের তত্ত্বাবধানে আর কি কিছু ক্যাম্প হয়, সেখানে 7 দিনের একটা ক্যাম্প হচ্ছে, কোথাও 3 দিনের একটা ক্যাম্প হচ্ছে, ওয়ার্কশপ যেটা বলে আর কি, সেখানে হাতে কলমে তাদের শেখানো হচ্ছে প্রুনিংটা কীভাবে কাজ, শীতকালীন পরিচর্যা কীভাবে করতে হয়, গ্রীষ্মকালীন পরিচর্যা কীভাবে হবে, বসন্তকালে কীরকম হবে, শীতকালে কীরকম হবে, হ্যাঁ মেন ফ্লাশটা যখন আসবে তখন কীভাবে প্লাকিং করতে হবে, এগুলো ট্রেন করে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই চাষিদের মধ্যে। এরাও সেই চাষির ঘরেরই ছেলে পেলে, আমাদেরই ঘরের ছেলে মেয়ে
1: তারাই, হ্যাঁ, এবং তারা অভিভাবকদেরকে দেখে তারা
2: উৎসাহিত হচ্ছে ঠিকই, কিন্তু এখন একটু আগ্রহ আবার হারিয়ে ফেলছে মার্কেটের জন্য, না একটু আগ্রহ কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে।
1: তখন ভালো চা পাতার কিলো তো 40 টাকা 50 টাকা 30 টাকা হতো
3: পাতার দাম, হ্যাঁ কোয়ালিটি পাতায় দাম আছে, কোয়ালিটি পাতায় দাম আছে, তবে সেটা খুব মুষ্টিমেয় মুষ্টিমের সময়, কেননা আমাদের যে জমিগুলো ছিল না সেগুলো উর্বরা জমি ছিল প্রথম অবস্থায়। আমাদের এগুলো কিছু কিছু এরিয়াকে হাই ইল্ড এরিয়া বলতো, হাই ইল্ড, কিন্তু সেই হাই ইল্ড এরিয়াগুলো এই যে বললাম ওই যে সেই কেমিক্যাল ফার্টিলাইজার আর ওই সেই কেমিক্যাল পেস্ট ঘুরে ফিরে সেই
1: জমি। চা পাতা তোলা শুরু থেকে শেষ পর্যন্ত মানে বছরের, এই যে আমরা বলি না ফার্স্ট ক্লাস কোর্টস লিগ বা সেকেন্ড ক্লাস
0: সিজিলা, এটা অ্যাকচুয়ালি ঘটনা কি পাতার, এগুলো একটা টার্ম টিআরএর থেকেই এই জিনিসগুলো তৈরি করেছে যেটাকে

0: না, এটা গাছ যখন এই যে আমরা কলম টলম বা গাছ কাটা পরে, তারপরে যখন প্রথম যে পাতাটা তোলা হয় এটাকেই বলা হয় ফার্স্ট ফ্লাস। অ্যাকচুয়ালি এই ফার্স্ট ফ্লাসটা থাকে হচ্ছে প্রথম সাইকেলে যে পাতাটা তুলে নেওয়া হবে এটাই ফার্স্ট ফ্লাস, এবং এটার পরে যেটা আসবে এটাকে বলে কোর্স লিফ। হ্যাঁ, ওটা ওটা কোয়ালিটিও খারাপ। হ্যাঁ, ওটা কোয়ালিটি খারাপ, কিন্তু উপায় তো নেই ওটা তুলতে না, ওটা কোর্স লিফ, ওটা গ্যাপ। এটার পরে ইন বিটুইন অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লাসটা থাকে 15-20 দিন ম্যাক্সিমাম। তারপরে একটা 20-25 দিনে একটা গ্যাপ হয়, ওই গ্যাপটা হচ্ছে কোর্স লিফ,
1: বাজি টাইপে এসে যায়।
0: এরপরে স্টার্ট হয় হচ্ছে সেকেন্ড ফ্লাস। এই সেকেন্ড ফ্লাসটা চলে এরকমই 20-25 দিন। এরপরে স্টার্ট হয় বর্ষা শুরু হয়ে যায়, তখন ওটা সিজনাল। এবার সিজনালটা চলে এবার আপ টু বিশ্বকর্মা পূজা আমরা ধরে রাখি,
2: সেপ্টেম্বর।
0: হ্যাঁ, মিড সেপ্টেম্বর। হ্যাঁ, মিড সেপ্টেম্বর। এরপরে স্টার্ট হয়ে যায় অটাম, মানে ওটা চলতে চলতে তারপরে এন্ডের দিকে চলে যায়। এইভাবে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা টার্মের প্রত্যেকটা চায়ের কোয়ালিটিও সেইভাবেই হয়, পাতা হয়,
1: টেস্ট
0: টেস্ট আলাদা আলাদা হয়। কিন্তু এখন ঘটনা হচ্ছে যারা আমাদের প্রচুর কৃষক আছে যারা এই ব্যাপারে ওয়াকিবহাল না, যেটা আমরা স্কিলড না বলি আর কি, এবার কি হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তাদের কিছু যেরকম আমাদের যারা সদস্য বা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে, এবার তারা তো কিছু কিছু টাচ আপ পাচ্ছে, এবার যারা যুক্ত না তাদেরকে কে শেখাবে?
2: একদম ঠিক।
0: এবার তারা যতক্ষণ না শিখবে তাহলে তার চায়ের গুণগত মান শুধরানো কোনোদিন সম্ভব না।
1: অনেক আলোচনা হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা যা ক্ষুদ্র চা বাগানের মালিক, আমরা কিন্তু বাগান আরও উন্নত করা যাবে, আরও অনেক সম্ভাবনাময় করা যাবে, সব কিছুই হবে, কিন্তু মেন কথা হলো আমাদের পাতার মূল্য সবচেয়ে বড় কথা। সব কিছু ঠিক হবে,
2: পাতার মূল্য
1: বিষয় হলে তখনই কিন্তু মানুষ এটা আরও বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি আগ্রহ প্রকাশ করে, আরও কী সুন্দরভাবে আরও কী করা যাবে সেটা কিন্তু হবে। এখন নিরাশার মধ্যে আছি সবাই, নিরাশা। এখন একটা জিনিস আপনি জানবেন, আমাদের রেটটা হয় অকশানে, আমরা পাতা সাপ্লাই করি, হয়তো কেউ 15 দিনে পেমেন্ট পায়, কেউ 1 মাসে পেমেন্ট পায়, কিন্তু রেটটা নির্ভর করে হলো অকশান রেটের উপর। অকশান রেটে কি হয়, একটা হলো শেড গার্ডেনের রেট আর একটা হলো বটলিভের রেট। এই বটলিভের রেট এবং অকশানের রেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এটার জন্য কিন্তু আমরা মার খেয়ে যাচ্ছি। শুনুন, বটলিভ অ্যান্ড শেড গার্ডেনের রেট কিন্তু ফার ফার ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। এই শেড গার্ডেনে কিন্তু আমরা স্মল টি প্ল্যান্টার্সরা আমরা পাতা সরবরাহ করি, অনেকেই করে সেখানে। সেখানকার পাতা বিক্রি হচ্ছে 150-200 টাকার ডিফারেন্স মিনিমাম, আর বটলিভের পাতা বিক্রি হচ্ছে আপ টু ম্যাক্সিমাম 150 টাকা পর্যন্ত, 150, নিচে 90, উপরে 150, হয়তো দু একজনের হয়তো 200 রুপিসও হতে পারে, এটা রেয়ার অ্যান্ড রেয়ার। আমরা যারা স্মল টি প্ল্যান্টার্স, আমরা কিন্তু বটলিভের সাথে কিন্তু আমাদের সম্পর্ক, আমরা কিন্তু বটলিভকে পাতা দিই। এই বটলিভ যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো, এটা হলো পরিষ্কার কথা, এটা সবাইকে কিন্তু মাথায় এটা রাখতে হবে। বটলিভ বেঁচে থাকলে আমরা কিন্তু বাঁচবো, আর শেড গার্ডেনের সাথে আর বটলিভের ডিফারেন্সটা যদি, মার্জিনটা যদি কমানো যায়, তবে কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা বাঁচবে। এটা যদি সরকার, টি বোর্ড সবাই যদি এটা মান্যতা দেয়, এই ডিফারেন্সগুলো, এই অকশানের রেটে এটা, তবে কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা বেঁচে যাবে। আমরা স্মল টি প্ল্যান্টার্স কিন্তু শেড গার্ডেনকে পাতা দিচ্ছি, অনেক পাতা। এখন বর্তমান 60-65% কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা কিন্তু নর্থ বেঙ্গলে আমরা কিন্তু সবচেয়ে হায়েস্ট প্রডিউসার এই স্মল টি প্ল্যান্টার্সরা। ইনেরাই যদি দুর্বল হয়ে যায়, ইনেরা যদি হতাশগ্রস্ত হয়ে যায়, টি ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে যাবে।
3: মোদ্দা কথাটা কি, প্রোডাকশন কস্ট 1 কেজি গ্রিন লিফ তৈরি করতে যে কস্টিং, সেই রেশিওতে আমি যখন বিক্রি করতে যাচ্ছি তখন সেই দামটা পাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমার যে প্রোডাকশন কস্ট, তার উপরে তো একটা কিছু দরকার আমাকে বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য। আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির R&D বলে একটা কথা আছে, তো আমাদের R&D তো আমরাই হাতে কলমে করি, তো আমি যে হাতে কলমে করব বা আমি যে দু জায়গায় ঘুরবো বা

0: তার জন্য তো আমার পয়সা অর্থ দরকার, এই অর্থটা যদি আমার প্রোডাকশন কস্টের উপরে যদি আমি আমার প্রোডাক্টটা যদি বিক্রি করতে পারি তাহলে সেটা হয়। আর যেটা উনি বটলিফের কথা বললেন এটা বাস্তব সত্য, চা একই, বটলিফের চায়ের দাম কম, সেট গার্ডেনের চায়ের দাম বেশি। কারণটা আমরা আজ অবধি জানি না, আমরা নানান জায়গায় দরবার করেছি, কেননা বটলিপ তৈরি হয়েছে শুধু এই স্মল গোয়ার্সের জন্য, স্মল গোয়ার্সের পাতার উপর ডিপেন্ড করে। বটলিপ মানে তাদের কিন্তু কোনো বাগান নেই, তাদের কিন্তু কোনো বাগান নেই।
1: আচ্ছা,
0: তো এরা শুধু পাতা, আমাদের মতো এই যে ছোটো ছোটো ক্ষুদ্র চা চাষি যারা আছে তাদের থেকে পাতা কিনে নিয়ে এরা প্রক্রিয়াকরণ করে এরা চাটাকে মার্কেটে বিক্রি করে। এরা যদি দাম না পায়, বটলিপ যদি দাম না পায়, তাহলে বটলিপেরও তো একটা প্রোডাকশন কস্ট আছে। তো তাদের প্রোডাকশন কস্টের উপর যদি তারা যদি কিছু মুনাফা না পায় তাহলে পাতার দাম বাড়বে না অটোমেটিক।
2: মানে একদম এই কর্মসংস্থানের সাথে যে জড়িত যে এত লোক,
0: ক্ষুদ্র চা চাষি, এই যে ক্ষুদ্র চা চাষি এবং বটলিপ, আপনি দেখুন বটলিপ ফ্যাক্টরি আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 280-285 এখনও তৈরি হচ্ছে, কিছু কিছু আছে। এবং আমাদের যে ছোটো ছোটো চা বাগান যে এই যে উত্তরবঙ্গের গড়ে তুলেছি, ইকোনমিক্যালি কীভাবে ডেভেলপমেন্ট হয়ে গেছে এরিয়াগুলো, যেখানে আগে এক কাপ চায়ের দোকান, একটা চায়ের দোকান ছিল না, সেখানে এখন ফ্রিজ বিক্রি হয়, এসি মেশিন বিক্রি হয়, সেই সব জায়গাতে বাইকের শোরুম, গাড়ির শোরুম। তাহলে এটা কিন্তু স্মল গোয়ার্সের, স্মল গোয়ার্সের এর সঙ্গে এই চা বাগানে, চা বাগানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত চা বাগানে যারা কর্মরত এবং প্রচুর লোক।
1: নেতাবাবু খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে বলুন, এই চা শিল্পকে আরো উন্নয়নের জন্য, আরো ডেভেলপ করবার জন্য কি ভাবনা আপনার আছে?
0: দেখুন, আমাকে নিজেকে দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে আমি মনে করি যে আমার যে উৎপাদন সেই উৎপাদনটাকে কতটা বাড়ানো যায়, উৎপাদনটাকে বাড়ানো এবং উৎপাদনের যে ফসল আমার ফসলটার যেন আমি ন্যায্য দাম পাই, যার ফলে সরকারিভাবে যদি এটার যদি একটা কোনো ফ্লোর প্রাইস তৈরি হয়ে যায়, চায়ের যেরকম একটা ফ্লোর প্রাইস হবে পাতারও একটা ফ্লোর প্রাইস হয়, তাহলে কী হবে, যারা মিডিয়েটার হয়ে যারা এই প্রাইসগুলো করবে আর কি, সেখানে আমাদেরও কিছু অংশগ্রহণ থাকলো, সরকারের অংশগ্রহণ থাকলো, বটলি ফ্যাক্টরির অংশগ্রহণ থাকলো, এইভাবে করে যদি একটা জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে ইন্ডাস্ট্রিটাকে খুব সুন্দরভাবে চালানো যায়। এবং এর সঙ্গে কর্মসংস্থান যত লোকের হয়েছে এরা কিন্তু একটা স্থায়ী জায়গায় থাকবে, না হলে কিন্তু ভবিষ্যৎ ভালো জায়গায় নেই।
1: আচ্ছা নিতেবাবু, একটা অ্যাঙ্গেলে কথা বলেন, বাসুদা একটু আপনি বলুন, এই চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বা এর উন্নয়নের জন্য আপনার কি ভাবনা আছে?
2: এখানে আমি বলবো সব থেকে প্রথম যে আজকে কম করে হলো 50-60 হাজার ক্ষুদ্র চা চাষি আছে, তার ভেতরে খুব বেশি হলে 300-400 কৃষক যারা হয়তো কিছু জানার চেষ্টা করে বা জানেন, বাকি কৃষকরা জানেন না। এবার যতক্ষণ সেই কৃষককে তাকে এই চায়ের অবগত করানো না যাবে বা সে অবগত হতে পারছে না, তাহলে পরে এই চায়ের সার্বিক উন্নয়ন হওয়া খুব কঠিন, কারণ তার গুণগত মান দরকার আছে, সেটা সে বোঝেই না বা জানেই না, তাহলে কিভাবে কি হবে সম্ভব?
1: সুশীলবাবু একটু আপনার কথা বলুন।
3: আমাদের প্রথম করতে হবে কি, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন যেটা আছে সেটা কিন্তু খুব অল্প পরিমাণ, সেটাকে বাড়াতে হবে। পাকিস্তান ওরা 1 কেজি চা খায়, আমরা কত খাই? অনেক কম। সেটা আমাদের বাড়াতে হবে, এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে,
0: প্রমোশন,
3: এক্সপোর্ট পরিমাণ, এখন বর্তমানে এক্সপোর্ট হচ্ছে কিন্তু সেই এক্সপোর্ট না,
1: এটা পরিমাণটাকে
3: বাড়াতে হবে এবং বিজ্ঞাপন দিতে হবে, চা পান করো, চা সে মস্তি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের স্লোগান
0: কথা, টি প্রমোশন,
3: প্রমোশন সেগুলি বাড়াতে হবে। তারপরে অকশন ডেট সম্বন্ধে সরকারের একটু ধ্যান দিতে হবে, যে বটলিপ অ্যান্ড মানে সেট গার্ডেনের রেটেড এই যে ফার ডিফারেন্স, পাতা তো একই পাতা, আমরা এখন এই কীটনাশকের ব্যবহার নিয়ে অনেক সতর্কতামূলকভাবে আমরা চলছি, বটলিপ যদি ঠিক মতো রেট পাই আমরাও কিন্তু তখন পেয়ে যাবো, অসুবিধা হবে না।
1: আপনাদের সকল
3: ধন্যবাদ,
1: নমস্কার। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, উত্তরবঙ্গের চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এখানেই শেষ করলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা মালিক, চা শিল্পের সঙ্গে যুক্ত নিতাই মজুমদার, বাসুদেব পাল এবং সুশীল চন্দ্র দাস। আমাদের খুব ভালো লাগলো তিনজনকে আমরা আজকে স্টুডিও পেয়েছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে উত্তরবঙ্গের চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে দুটি পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: संसदका दुवै सदन भोलिसम्मका लागि स्थगित। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो, समाचार पूरा भयो।
1: সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের এফআইআরও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
2: यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इम्पोर्टेंट बिल, पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ आंसर मीन्स जैसे बिल को चर्चा के लिए रोकना, ये बहुत गलत भेज रहा है।
1: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা

0: সে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপ ফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাঁকে জড়িয়ে অবমাননাকর ভিডিও, এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর দাবি, এই পোস্টগুলোতে তাঁকে এবং তাঁর পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আমি আকাশবাণী খাসাংবাট বলি রেছ। FM 103.5 মেগাহার্জ, দার্জিলিং FM 100.2 মেগাহার্জ সাথে নিউজ অন এয়ার অ্যাপ আর প্রসার ভারতী OTT ওয়েভস প্ল্যাটফর্ম মা। সময় রাতিকো 7:45 ভয়। অব প্রস্তুত ছ ভুটানী কার্যক্রম, যস অন্তর্গত শুনাই রেছ ভুটানী গীতহরু।